শুভ সন্ধ্যা, আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় আছি আমি শম্পা বড়ুয়া। গীতিকার সাদা কাগজের উপর লেখেন কিছু অভিব্যক্তি মাখা শব্দগুচ্ছ, সুরকার সেই শব্দগুলিকে সাত সুরে বাঁধেন, আর গায়ক গায়িকা তার কণ্ঠের জাদু দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। এভাবেই অনেক পরিশ্রম, পরিকল্পনা ও ভালোবাসা নিয়ে তৈরি হয় একটি সফল গান। এইসব গানের পেছনে আছে গানের সঙ্গে জড়িত জ্যোতিষ্ক সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, যন্ত্রসঙ্গীত শিল্পী কিংবা বিস্তৃত প্রায় নানা সম্ভাবনাময় শিল্পীদের নিয়ে গল্প। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকথা কথায় কথায় যে রাত হয়ে যায় অবলম্বনে জানা অজানা গল্প নিয়ে কথায় কথায় যে রাত হয়ে যায় এর আরেকটি পর্ব নিয়ে আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। বাংলা সঙ্গীত জগতের স্নিগ্ধ, সুরেলা, ব্যঞ্জনাময়, মধুর কণ্ঠস্বরের অধিকারিণী গীতা দত্তকে শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিকথায় জানিয়েছেন, গীতাদি নিজের মুখেই একদিন শুনেছিলাম বাংলাদেশের ফরিদপুর জেলার ইদিলপুর গ্রামে এক জমিদার বংশে উনি জন্মগ্রহণ করেছিলেন। বাড়িতে সঙ্গীতের সমাদর ছিল। ছোটবেলাতেই গীতাদির গানের প্রতি অনুরাগ দেখে মাত্র 5 বছর বয়স থেকেই ওকে কলকাতার হরেন্দ্রনাথ নন্দীর কাছে গান শেখানো শুরু করেন ওর অভিভাবকেরা। 1941 সালে ওর দাদারা যখন মুম্বাইতে নিজের কাজের জন্য চলে আসেন, উনিও তখন দাদাদের সঙ্গে আসেন মুম্বাইতে। 1946 সালে মাত্র 15 বছর বয়সে উনি প্রথম হিন্দি ছবিতে প্লেব্যাক করেন। তারপর থেকে সম্ভবত ওকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

গীতা রায়ের অপূর্ব দুটি চোখ আর শ্যামলা সৌন্দর্য দেখে অনেকেই ওকে ছবিতে অভিনয়ের জন্য অফার দিয়েছিলেন। গায়িকা গীতা রায় নায়িকা হয়েছিলেন অনেক পরে, যখন উনি গুরুদত্তকে বিয়ে করে গীতা দত্ত হয়েছিলেন। ছবিটি ছিল গুরুদত্ত পরিচালিত বাংলা ছবি গৌরী। ওই ছবিটির জন্য শচীনদেব বর্মন বানিয়েছিলেন বাঁশি শুনে আর কাজ নাই, কিন্তু গুরুদত্ত ছবিটির অনেকটা শুটিং করে হঠাৎ বন্ধ করে দিলেন, বললেন না ঠিক জমছে না। পরবর্তীকালে গীতাদি অজয় বিশ্বাসের প্রথম প্রেম ছবিতে অভিনয় করেন। গীতা দত্ত তার সঙ্গীতের নতুন পথের খোঁজ পান যখন শিল্পী ও সঙ্গীত পরিচালক শচীনদেব বর্মন তাকে দো ভাই ছবিতে প্লেব্যাক করান। শচীনদেব বর্মন দো ভাই ছবিতে গীতার কণ্ঠে জাদু প্রথম ফুটিয়ে তুলেছিলেন। এই এক চলচ্চিত্রে 9টা গান দিলেন গীতা দত্তকে। গীতার মাথায় হাত বুলিয়ে শুধু বললেন, বম্বেতে বাঙালিদের খুব নাম, মান রেখো মা। 1950 দশকের শেষ এবং 1960-এর দশকের শুরুতে গীতা বেশ কিছু বিখ্যাত বাংলা গান গেয়েছিলেন। এই সময়ে বাংলা ছবি এবং সঙ্গীতের স্বর্ণযুগ চলছিল। শুরুটা হিন্দি গান দিয়ে করলেও ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ এবং সুদীন দাশগুপ্তের সুরে কিছু গান গেয়েছিলেন, যা মুখে মুখে ফেরে আজও।

পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিকথায় জানিয়েছেন, গীতা রায়ের সঙ্গে মান্নাদের নাম জড়িয়ে বেশ একটা রোমান্টিক মিষ্টি মধুর গুঞ্জন তখনকার মুম্বাইতে কিছুদিন যত্রতত্র শোনা গিয়েছিল। একদিন এ প্রসঙ্গে স্বয়ং মান্না দেখে ওর আনন্দমের বাংলোর বারান্দায় বসে আড্ডা মারতে মারতে একটু মেজাজে পেয়ে জিজ্ঞাসা করেছিলাম। মান্নাদা প্রথমে একটু হেসে উঠেছিলেন, তারপর প্রিয়তমা পত্নীর নিজের হাতে বানানো বাগানের লনটার চারপাশে বিভিন্ন গোলাপ ফুলের গাছগুলির দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে উনি বলে উঠেছিলেন, প্রথম যৌবনে সবারই একটু আধটু হয়ে থাকে, অস্বীকার করছি না, আমাদেরও হয়তো কিছুটা হয়েছিল। আমাকে উল্টো মান্নাদা বলেছিলেন, আপনারও যে হয়েছিল সেটা সেই প্রথম দিন আপনার গানের ভাষা দেখে মনে মনে বুঝেছিলাম, তা না হলে কি আপনি লিখতে পারতেন? এই তো সেদিন তুমি আমারে বোঝালে, কিংবা কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে।

মনে আছে হারানো সুর ছবির শুটিং হয়েছিল ভবানীপুরে আমার বড়দির বাড়িতে। ওখানে প্রযোজক নায়ক উত্তম, পরিচালক অজয় কর এরা এসেছিলেন। সুরকার হেমন্ত দা তখন মুম্বাইতে ভীষণ ব্যস্ত, কলকাতায় দিন গুনে ঘড়ি ধরে আসতেন। সে সময় হারানো সুর ছবির গানের সুর করার দায়িত্ব তিনি নিয়েছিলেন। হেমন্ত দা গেয়ে শোনালেন তুমি যে আমার ও

ও তুমি যে আমার। উপস্থিত শ্রোতাদের অভিব্যক্তি দেখে মনে হল কারও সে গান পছন্দ হয়নি। হেমন্ত দা হারমোনিয়াম বন্ধ করে ঘড়ি দেখলেন, বললেন, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, বলো উত্তম ঠিক আছে তো? উত্তম শুধু বলল, বাহ। হেমন্তদা বললেন, তাহলে এ গানটা কিন্তু মুম্বাইতেই রেকর্ডিং করছি। সবাই সায় দিলেন। এবার হেমন্তদা বললেন, গাইবে কিন্তু গীতা। সবাই সবিস্ময়ে প্রশ্ন করল, সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায় নয় গীতা দত্ত? হেমন্তদা বললেন, এ গানটা গীতার মতো ভারতবর্ষে কেউই গাইতে পারবে না। কথাটা বলেই হেমন্তদা ঘর থেকে চলে গেলেন। উনি চলে যেতে সবাই আলোচনায় বসলেন। বোঝা গেল গানটি কারও পছন্দ হয়নি, এবং গায়িকা গীতা দত্তকে তো নয়। শেষটায় উত্তম বলল, শুনেই দেখি না গানটা কেমন দাঁড়ায়, ভালো না লাগলে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে দেব। কিন্তু সে গান যে শেষ পর্যন্ত কেমন দাঁড়ালো তা কি আর বলার প্রয়োজন আছে? গানের জগতে গীতাদির এই গান আজও ইতিহাস। হেমন্তদার সার্থক দূরদৃষ্টিতে এই একটি গানেই শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছেন গীতাদি।

পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, গুরুদত্তকে মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন গীতাদি, ওর জন্য অনেক কিছুই মেনে নিয়েছিলেন। আমার ধারণা, গুরুদত্তের কাছেই গীতাদি গুরুদত্তের বিখ্যাত ছবি সাহেব বিবি গোলামের জীবনযাপন করতে শুরু করেন। তার প্রমাণ পেয়েছিলাম ক্লাবের জলসায় ওকে গান গাওয়ার জন্য যখন মুম্বাই গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করি। আমাদের বিচিত্রা অনুষ্ঠান সাজিয়ে রেখেছিলাম, গভীর রাতে হেমন্তদার পরে গীতাদি গাইবেন। হেমন্তদা তার গান শেষ করে দর্শকের সাথে সামনের সারিতে বসে গেলেন, কিন্তু আমি দেখেছি সব জায়গাতেই ওর গান শেষ হয়ে গেলেই উনি চলে যেতেন, কিন্তু এক্ষেত্রে রয়ে গেলেন। ভাবলাম হয়তো গীতাদির প্রোগ্রাম শুনতে ইচ্ছা হয়েছে তাই রয়ে গেলেন, কিন্তু আসল কারণ বুঝলাম একটু পরে। গীতা দিদি প্রথম গানটা দারুণ গাইলেন, পরেরটাও ভালো। তার পরের গানটা শুনেই লক্ষ্য করলাম হেমন্তদা যেন একটা অস্বস্তির মধ্যে রয়েছেন। পরের গানটা গীতাদি বাছলেন খুবই রোমান্টিক একটি হিন্দি লোরি স্টাইলের গান। গীতাদি তার অপূর্ব সুন্দর কণ্ঠে ঘুম ঘুম মাদকতা দিয়ে সেই গানটি এমন স্বাভাবিক অভিব্যক্তি দিয়ে পরিবেশন করতে লাগলেন যে শ্রোতাদের মনে হল উনি সত্যি যেন গাইতে গাইতে ঘুমিয়ে পড়ছেন, মাঝে মাঝে থেমে যাচ্ছেন, আবার যেন আচমকা ঘুম ভেঙে গান ধরছেন। গানটি শেষ হতেই আমাকে অবাক করে দিয়ে হঠাৎ হেমন্তদা উঠে এলেন মঞ্চে, নিজেই ঘোষণা করলেন এবার আমার আর গীতার ডুয়েট গান। অনুষ্ঠানে ডুয়েট গানের কোনো কথাই ছিল না, হঠাৎ এই প্রাপ্তিতে সমবেত শ্রোতারা হাততালিতে ভরিয়ে দিলেন অনুষ্ঠান স্থল। গীতাদি গাইতে গাইতে যে ঘুমিয়ে পড়ছেন সেটা মুহূর্তের মধ্যে বুঝতে পেরেছিলেন হেমন্তদা। এমন কিছু হতে পারে এই আশঙ্কাতেই গীতাদির খুবই ঘনিষ্ঠ হেমন্তদা ওর অনুষ্ঠান শেষ হয়ে গেলেও রয়ে গিয়েছিলেন। গীতাদির সেই গান যে চার্লি চ্যাপলিনের লাইমলাইটের সেই আহত ক্লাউনের যন্ত্রণার অভিব্যক্তি তৎক্ষণাৎ আমি হৃদয়ঙ্গম করলাম আর দেখলাম হেমন্তদাকে। কিভাবে একজন শিল্পী আর একজন শিল্পীকে অসম্মান আর লোক জানাজানের গঞ্জনা থেকে বাঁচিয়ে দিলেন। পরে এই নিয়ে কথা বলেছি হেমন্তদার সাথে, উনি বেশি কথা বলেননি, শুধু বলেছিলেন গীতা এখন সেই গীতা নেই, বদলে গেছে, এখন ওর গানটাই শুধু শোনো, অন্য কিছুর আলোচনায় থাকো না।

গুরু দত্তের আত্মহত্যার পর থেকেই গীতাদিও যেন দিনে দিনে ধীরে ধীরে আত্মহননের দিকে এগিয়ে চললেন। এ বিষয়ে অনেক কথা আমাদের কানে আসতে লাগল, কিন্তু কিছুই তো করার নেই, এটাই ওর অদৃষ্ট। কোনো কিছুতেই আর মন বসাতে পারলেন না, মাঝে মাঝে প্লেব্যাক করতেন, অনুষ্ঠানও করতেন, কিন্তু সবই যেন এলোমেলো, পরিকল্পনাহীন। এলোমেলো বিশৃঙ্খল জীবন কাটিয়ে চলে গেলেন একদিন। জীবনে অর্থ, যশ, মান সম্মান, প্রতিপত্তি সবই উনি পর্যাপ্ত পরিমাণে পেলেন, কিন্তু বোধহয় পেলেন না বুক ভরা সুখ আর শান্তি। এমন ধারা কিছু যে হবে তা ওর অবচেতন মন আগেই জেনে গিয়েছিল, তাই অমন প্রাণ ঢালা অভিব্যক্তিতে গাইতে পেরেছিলেন, শচীমাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। জানি না চলে যাবার সময় কাকে কি অভিযোগ বা অভিমান জানালেন, আমার কানে শুধু বাজতে লাগল ওর গাওয়া আমার লেখা একটি গান, শুধু একবার বলে যাও যদি তুমি চলে যাও।

আজকের অনুষ্ঠানের বাজানো গানে কণ্ঠ দিয়েছেন গীতা দত্ত। ধারাভাষ্যে ছিলেন তপতী আদিত্য, তুষার রায় ও আমি শম্পা বড়ুয়া। কারিগরি সহযোগিতায় রবিন গুড়া ও পূর্ণা জয়তী। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভ